0: এবো আকাশবাণী লাইন কাসাতং ইজরাং এ সেতান ট্রাশিনে রসনা সুসনা জাত শ্যাম ইউলজংসলা রজং সোসে ছাত আথবচেস পেকা থাতপুর গামো জাচে সির কাস্তন তং ইয়ামপো শ্যাম ইউলজংস মিমাস কুনি রেদত কুন ডান্ডা ডুব চুকচে সি থোকা বারসন জাত খান গোসকং গুলনা থুকজে চে জুচে সি জাত গোজি গেটারিক জাতেনক ইতুজ লাদা খুজুং আজদে শিশকং জন বা ভি কে সাকসিনা টুংিক ছেনমো আশিস কুন্দ্রা রাসকং সোসপা লেজ দেপন জুরবা টাশি গেলসন লাসকা সোসে টুংশিগুন এমপি জুরবা জমিয়ান সিং নামগেল শ্যামি রজংসপুন কুঞ্জেস আংমো এসপি এজাস মালিক বিজেপি লাদাখ এটি পাটাশি গেলসন খাচুর সোস পে দে গোসকিং গুন শ্যাম রজং গমিউল সোসে গোবার সোস পে ইউলবি গুন্তাং গেদুন চুদমা থে তে টাকজন মাংপোজিক ইজাল জমসকে তে দুক পেঞ্জরোক ইদুস দেপন জুর বাটাশি গেলসনে সুংশাদ সালেঞ্জিক শ্যাম ইউলজং সেমিমাংস কুন্নি দোতন বো ডুবচেস পেকা থাতপগন চুগঞ্জিক ইউলজং সেমিমাংস কুন্লা টা শিজ দেলেক সুয়াজাতন খিয়াং সোজুং ইছোসনে লাদাখসলা স্টাটিমস নাংজিন সুংস্কিয়প সালচেসি লোকেল সালতেত কান স্কোরলা শারাজাচ
1: লাদাখ সাপে দোতন পা ছেমোজি মার গিনাম ছেমোজি লাদাখসলা লাদা আর্টিকল 371 মানে লাদাখ সুংস্কিয়প সালচেস কো থাকতাম দেলা জাজিয়া মেদান জেনি কিওনা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ
0: লাদাখ উইজুং আজদে গমিউল ইয়ারগেজ লাস্কা টুংশি নিদি মালিক উইজুক সিনাঙা স্কেয়ারজিপ সসপাজিক বদা জাতে ইউটি লাদাখ সিনাঙা গমিউল ইয়ারগেজ লাস্কুং স্তাংসংাজদে জুংথিমস গুতে ইয়ারগে সি ছারজি সোসে কা লাসির রুরিনিয়ত খান গুনে ইজিক তক সাদ লেনা জাতে নক ইতুজ গমিউল ইয়ারগেজ লাস্কা গিংস্তন পা সাইদ সাজাদ কাদ্রিস ইউলজং সিনাঙা ছারজি সোসর গুতে ইয়ারগে সি লাসির সুন্দ্রুপ সারখান রুলিনিয়ত খান তাং লাসির সুলচে চেনগুনে স্কোরলা ওয়ার্চুয়াল গুতে প্রেজেন্টেশন ইয়ামপো ইশারা জাতে নক ইতুস কুজাবস নিধি মালিক ইস ছারজি সোসে লসির গুন ছিসাল নাসাল তং ইয়াম্পো তুসিকা স্পুস তাপো ডুব চুকচেসলা ডেলোস পনবো গুনলা তুস তুসিকা জিক্সতো জাদেন জুকচেসলা লাপচা আসলা জাতেনো ইনা তুজলা খং ইস ছারজি ছেনমো গুনি লসির গুনি স্কোরলা জিপসাল স্কেরজিপ জাচেসলা সোসোয়া তুস তুসিকা সোসপা বোদিন জুকচেসলাং ডেলোস পনবো গুনলা লাপচা আসলা জাতেনো লাদাখ সি ইউলকাক সোসে নাঙা ইনা জে ছেস নিশু নে ফারলা আর দুনজাক চি গি লাদাখ এস্ট্রো উইক নিস্তং ইসু চারুক টালিক জাদি নিয়ত খান বো দাং ফিতো জাত গো রিতাং ইয়ামপো জুগ জো জাতে নক লে স্কোরিয়াং লাসকুং সি ক্যাংস করে নাঙা টালিক জাত খান জুগ জুই জাত গুই স্কাপস স্কারমা তাং গুস্কার গুলনা জিকশেস তাং ইয়ামপো নোমেটস আন্ডার দ্য স্টার জুইন তাং লকঙ্গেন রিগুতে চাংথাং ইউলজং সি শেরিক লুকশোল তাং রেবো পাগুনে মিছে ফু তাংস গুনে স্কোরলা জিগ্রা ফুলা জাতে নক জাত গুই স্কাপস জুংওয়া ফাউন্ডেশন প্রজেক্ট কোঅর্ডিনেটর সিরিং গুরমেত লকঙ্গেন জাত খান আনমোল টিকু তাং আনলে ডার্ক স্কাই রিজার্ভি অ্যাস্ট্রোনমি অ্যাম্বাসেডর পদ্মা ইশে গুনিস জাসকার তাং খংরাং ই থংমস গুনিস কোরলা সাদা জাতে নক লাদাখ উজুং আজদে স্কোরিয়াং লাসকুং সি ছোসনে স্পেলকানি রজোজাজিক নাংজিন চিসোস পেলাম গুনিকা লাদাখ সিনাঙা সাসনুমি স্পুসকা নিউ নিউচিস পিজাস্তে ট্রাভেল এজেন্ট গুনলা স্কোরিয়াং স্পা গুন স্কেলডিন জাচেসি কাজ গাকজা তাংচেসি লাপস্টোন স্পেল তেওত খানবো তদমেদি উইয়া ইনক মলতে স্বল্প জাতেনক হিনা তুজলা স্কোরিয়াং লাসকুং সি ছোসনে ই চোসি লাপস্টোন জিক মানে স্পেল তে মেটখান স্কোর লাইসাদা জাদেন জিক ট্রাভেল অপারেটার্স তাং মিমাংস কুনিস ই চোসি জুনবে উইয়া স্পেল খান গুনিকা থুকদেন শেষ মাগজ মলতে লাপচা স্পেল তেতেনক আঞ্জুমান মাইনুল ইসলাম লে ছোকনে জোরখানি সারপে লিগে জিগ নাংছেন থরে জাংনা মেল জে ছেসিং ইস্যুর সাবগ্যাত ইচাগা ঈদ উল আজে রগাস্তন সিয়া যাচ্ছে নক ইয়াং থরে স্নাতক ও চুছত রগুপে গা লে ঈদগে নাঙা ঈদে নিমাস সকসা যাচ্ছে জিন জেরোক খালাচে নাঙা ইয়োৎখান সিন্ধু সেন্ট্রেল ইউনিভার্সিটি নাঙা শিলং ইস্তং ইস্যুর সারুক সাবদুনি সেশন ইফিয়া লপটু গুলনা এডমিশন সালেঞ্জিক তানক ই চুগলাক লমিয়ের কাকা নাঙা লপটু গুনিস অ্যাটমসফেরিক অ্যান্ড ক্লাইমেট সায়েন্স এনার্জি টেকনোলজি অ্যান্ড পলিসি তং এআই ফর সাস্টেনেবিলিটি নাঙা এমটেক ডিগ্রি গুঞ্জা তুপচে জেতেনক তেনা চোসলা অ্যাস্ট্রোনমি তং অ্যাস্ট্রোফিজিক্স নাঙা এমএসি তং বুদ্ধিস্ট স্টাডি তং public policy guninanga MA degree gunang zat ngen chejo tenok kakhya binanga shada zat khannang shin e lobchan guni lobjong gun khalachi sindhu central university nanga jachi senok yang practical tang laboratory takchat gun jachi la IIT madras tang IIT kanpur la skyot gos chejenok thukde tyot kan lobto guni www.sindhucu.ac.in ka online rikute admission len tup chejenok jipsa lifia inna laskhun ne thukyu zat tup chejenok Lay London Count Gute Ladak Street, Nasulun Santo Jutot Urgungi, which is at Nistans Karma, Chunga, Pito Jutor Matam, Pito Jutot Urdun Tanskarma Chongunica, Sanchez da Pulinjitano, Mimans Kunis Ladak Street, Nasulgun, Facebook, YouTube, Tang Ex Kunikang, AIR News, Lady Gutang San Tuchizotenok, Akash Chwani Leni, Tar Nasulton.

0: ngaji akashwani lene shwinjiktain phetur chutsot shngadangs karma tuk chadu kasita akashwani le natsule rekhak se choksne spotlight dikrim sanchesla phulin
1: spotlight ibo akashwani lein spotlight degree me nanga obesity gyabgalla lasthi shulches jurjika tozduri degree jik sanajat degree nanga khaklen khan kun all india institute of medical sciences delhi nanga professor dr piyush ranjan tang akashwani thusmi gora dhawan lal kun in e degree bo ladakh sis ka dinanga gyurte akashwani le thusmi diski tolma tang phunchok wangmun na sanajat
2: obesity yangna zukspo rompe zumo benanga zukspe nanga chilma mangpo yot khan rompo bo cosmetics kalasman pa khamsde thogas kalashigino yang is kalas pe janam nat mangpo jig yongche se jigspa tang khamsde kalas yongano inanga sngi zumo khare zumo thakche thonpo cholesterol mangpo chinpe zumo tang cancer jigang eno মাছাতপে ইবেস কালাস ছেনমো ইয়োতখানবো গ্যাগারে নাঙা নাতঙামসে জিক্সপা গুরচিস ইয়োতখানবা জিক্সতে শেদলোন নরেন্দ্র মোদী মন কি বাতে ডিগ্রিম জিগে নাঙা অবেসিটি ইয়াংনা রোমপে জুমোতাং ইবো কাসুগা নুন চুইন তেসকোলা জালতা মোলা জাতে এনপিন দেরিং আজাতাং ইয়ামপো এমস নিউ দিল্লি প্রফেসর ডক্টর পিয়ুষ রঞ্জন জুক্সতেয়ত গোরগানিকা জালতা সালালা প্রফেসর রঞ্জন লে নেরা আজি ডিগ্রি মিনা গাসুজুয়াত
3: থুকজে ছে গৌরা দাবন লাল আজি ই ডিগ্রি মিনা বুধা যাচ্ছেসলা
2: কাসুগা গোজুগেকা জুস্তে ইনপিন ইবো কসমেটিক তনসা জিকমানক তাঙা তাঙার গুসং তেইনক ই তনসা বো নাতা জুক্সপে চিদিকাইনক কা তনসা বো সুনলা চাং মানখানজিক হেলদি থেতপিন ইয়াং হেলদি ইয়োতনা নাংছং চুকপোজিক ইনখানে ইচ্ছেসকুন ইয়োতপিন তাঙা তাঙে জাস তাং মিচে ফুতং সিনা গুরচি জাস্তে মা ছোলতা মাংপোজিক খামসতে জিক্সপা মাংপোজিক থোন জিক তাং ইয়োতেন তা ছাংমা সংস্কুনলা নিরাঙাশি সানখান লানগাস কুন্লা অবসিটি ইয়াংনা রুমপে নাতে জিক্সপা ইয়োতখান গুন কাজুগার গুসচোনিয়ানিন তেসকোলা শিক মোলা জাতনা
3: কাসা ইয়াং ইয়াং লদাবস্তে ইনোকসাম নাং নে ইবুজু চেসরাক অবেসিটি বো ফিলোগি জুকসপে থংচুল জামজিক মানক ইবো জুমুজিক রং ইনোক ইয়াং ইবো এজুক জুরমুজিক ইনোক কাবে জুকসপে নাঙা জেন ইয়াং জুরমু মাং পোজেক এরগ্যাশুগানোক শিকুত পাসাং ইবে নাতাঙাই জুকসপে মেটাবলিজম ইয়াং না খারজি জুচেস পো গোরঙ্গক চানজিক এগুসচুগানোক তা ইয়েরাং এ টিওয়া ছুসলা শিকুত না নাতাঙা কাজুগার গুসছিন নাতাং অবিজ জিক ইনোগা মেন ইবো ngorthaks kazuwa chobosin juna ibo changna lathu gyus yodo body mass index kawa bmi ang juanok ibo mathematical formula jigang yothenok kabo mass po kilogram minanga yonganok kabo mijgi zuspe ringi ngilda potang go go sanok yangna mass in kg divided by square of the height of the person ta ngatang spejig lena jatna kaltes zuspe ring foot shngatang inch eldon chanjik zuspe chit kilogram eldon chu tonga chani mijgi yotna tene e mibe bmi 75 divided by 175 into 175 equal to 28 yongan তা ইবো নিশুষ চাপগিয়া দি নেখুর জিগা ইয়ানোক ইস চিরুক লামো বো চোস্তে স্তিং নে তা নেরং কা খাকপে না লেপদুক তে বো গুস ছানোক তা ইবে কা স্পেরাজিক এবং ইনোক পা গ্যাগার পা গুনে নাঙা অবেসিটি নাঙা খাকপে চোস পো নুপছোক গ্যাল খাপ গুনতাং সুসুয়োতে নোক শিকোত পাসাং গ্যাগারি নাঙা নাম গুনে বি এম আই ছাত পো চোপ গ্যান নে নিশুষ চাকসুম ছুপা ইনোক নিশুষ চাকসুম নে নিশুষ সাঙে পারলা বি এম আই ইয়োত না ওভারওয়েট ইয়াং না স্পেশচিত থেবা চান্তং বিএমআই নিশুষচাঙা সংমাঙায়ুত না অবেসিটি খাগেনাঙা লেবানক ঙাজে এমস নাঙায়ুত খান ছোকসপে প্রফেসর অনুপ মিশ্রা গ্রুপ তাঙ্গামপু অবেসিটি বো সাউথ এশিয়ান ইন্ডিয়ান মিমাংসগুনি ফিয়া ক্লাসিফাই চোস্তিয়তেনক ইবো হা গোগোশেস খাকচান গুরানক অবেসিটি নাঙা কমপ্লিকেশন বো জেন মিটাংসগুনতাং স্পেসতে মিটাংসছমে নাঙা বিএমআই নিউনিকাতাং মা গ্যোসপায়ঙানক ইবো গ্যোস suyung goshes ma kakchaninok. Jan yang spera kakchanjik kaltes nge rangi BMI bu nishush tanga sang mga yotna tene ibinangang zurme shtak sirik tangyampu mga kak petuwanok. Chikta jaktung e las chuches inanga ashkalas yongches nispa wo obesity tangyampu jan yang zurmo mangpujik yongches bu inok. Kazuga nirang yang tostuga zatspa, diabetes, hypertension yang na high blood pressure, sumpa dyslipidemia, tuntakpo cholesterol le tsat athunpo, fatty liver, kawo mangpojiginanga yonganok. Yang obstructive sleep apnea, shkutasang itsok zurmogun obesity tang jan zurmogun nyampo yongkani complication jik inok. Shkutasang, izoxla ngatangi obesity ngoshtak shoste ngatangi mitang sinanga yotkan obesity bo classify chogoste inok.
2: Professor Ranjan le, mangpojigi nga mangpojig zamet ba innang nge zuxpeshchit nyun cha meduk. Ya, ika shitapshik cho tuba merak molduk ba, dene karchichik po manpa janyang zastrike jaste ya rgut yotkan guni jasteng obesity yangna rumpe zumo yung shichis inogale.
3: Ibu tiwa ma khakchanjiginok, ngatang mangpojigis hama gua jem tupches yot nang mazima calories theba mangpojig sakchuganok. Shkut pasang ngaji obesity clinic nanga natpa mangpojigis nga mangpojig zaametpa zirkhani te samba wo yungduk. Tene nam ngaji te natpe skurlar gus choches ipia khungula khungrangi jaktungi las skurla tiwa choachik natpa gunis nge khara jibmo bo kolamet nge jagri ya hani yangna tangashchi kolat zirduk. Ibu shkots esperachik, ta ngeje rangi tushchigi kharji dona med nang ngeje khazas kampu spenna starga shtzigu tukhsgun donadna tene I khazas guni nangang calorie mangpujik yunganukpa. Shkot pasang kaltes nge rangi tushchik ya tesang nga tush ngisi kharji madun nang nge rang piluga shkote donadna tene tenna zam calorie yangshkar zukspe nanga asakchas inukpa. Kabo nge rangi lamujik tangyampu medkan cho thuba med. Shkot pasang iwo shkot chik ta ngerang etiwa ngispa wo jan las kazukrik yote inok tia zatspa. Shkot pa obesity manpa ngatang e jgyus metpa zukspe nanga karji sakkantang jan yang gyushkin rigang yote inok. Kakchan chik jan yang gyushkin rigang yote inok. Kakchan chik hypothyroidism. Hypothyroidism kurang bijaste obesity yung chuganok. Ibu jgyude jaste yung kanjik marstoks obesity mangcha bu iwe jaste yung amanok. Tontak bu obesity lums eschi dinangne gyatuk neshchuzur ngabu iwe jaste yung stenok.
2: Ngatang e rumpe zumesko la jalta salinjik tanganok. Ngatang a jikspa bu mi chimi jikpeka metpayanok. Machat shunu tang thugu guni nang yodenok. Tene kak sose nang jikspa guni skola jik mola jatna.
3: Kasale, ta te tuspo bute inokpa nam ngatang is obesity wo mi chukpo tang jordan jige shtaksi tsula ngonatpin. Ta ngatang e yul tang ngatang e shchitsoksi nang obesity wo tezam nadiam stokshi gyurte yodenok kabe nang ngatang e shchitsoksi jonshkes thugu lopta shkyot khan tang smang jige nang overweight shkalas tang obesity yod khan ngonin jige nok. Ibo shkots spera tangpo wo, ta spera ngispa wo, ngatangi juno pomo gun la shchitsoks urgudlam guni jaste, yang tumskogi nanga yotkan za chokpe kharji, fast food, zukspo tus mangpojik makula borshchesi jaste shchitsoksi I rikskagi mitangskun manga obis gyurte yotenok. Ta tugun, tarme lotsad lonkan guntang, jonshkes guni nanga obesity rgyasin yotkani jaste, shkalaspo chi junganok juna, Kongun obesity tangyampo mitse tus yundeng jikchukpa miduk khame chanuk. Kabe jaste kongun inanga obesity tang del yotkhani zurmo sperna hypertension, heart disease, khalme zurmo choks mangpo jik yongshi chasinuk. Ibo shkots aspera chikpo, ta aspera ngispa wo obesity wo pomo gun tang tarme lotsat lonkhan tang thugu gun inanga soso yonganuk chipya juna Pomo guni nanga chishtangi mitse pustang spo puca guntang speste soso yotenok. Nama chus testing ne pomo jik panches kuranok, pomogun la thugu joranok yang pomogune nanga lobanchik song testing ne khongune nanga menopause chanok shkut basang mi che I khak ngispe nanga pomogune nanga obesity yongche singen kha mangar kya sanok mi che I khak ngispe nanga myth yang na zedlo shatlo gune jaste tewo manpang jan physiological parameter gune jaste obesity ka thatok borches po mangash kalas chanjik gyuranok yang chirtang e gornyok gunang soso jiktang pucha guntak space te manga shkalas chanjik yonganok shkut pasang ngatang is tugu chungtus ne parla ibo gozuk chogos te nok ngatang is zukspe shchi diskurla tugu makura sang sngon la pakstun machua sang sngon la counseling len gos te nok yang tugu joshches kurte yodachik yang miksale tugu josh char testing ne ngatang is stopza shchani kharji skorla manga shalta sal gos te nok Shatlo zirlo gunika iches michoches yang midlife yang na ranglo jipchu jangane tukchu parla spospa yashket chajes chani semba chinmo joches skorla jalta manga salgostenok. Ngaji clinic guntang jipchut guninangang pomo mangpo jik tugu jor tsarachik ta ngajal demo tongosme te pia ji zangindo nang zad zirkan mangpo jik tong. Shkut basang itzoks zirlops yotkan gun metkan chogostenok pa ngatang demo tongches chikpe pia ngatang I body weight normal yongosat juamanok. Ibo ngatang I pia pantoks teba jik tang nanma jik inok. Pantoks at sangma sangarsa chanbu ngatang I zukspo metabolic disease yang na juches zumo mangpo jikne shkyopste bor thobano yang mi che kamjang jiktang yangpo phut thukche seno
2: yang ne sambe

0: কালে স্টংজি মানে সে 2027 মানে ইনা 2027 মার্চ সাপেক 4000 রিয়াল স্টংজি গাতা টার্গেট বর্তে তো কালে তেয়াং না টোটাল দ্রিং সাপে গাতা জুনা স্টংচিং না টুকিয়া গুচু রাঙা চোসি গাতা ইনা দশান সাপে গাতা মি সময় ইনস্টল চো সারতে কালে ইনা গাতা মা ছা লে কার্গিল নিসকে নাঙা লে মা মা রিক সন্তন কা লে আঙাতা টোটাল সাপেক দ্রিং অ্যাপ্লিকেশন জের না আঙাতা লে না টংচিং না টুকিয়া চপগিয়া চোসি গাতা লে না অ্যাপ্লিকেশন সে নক তে না আঙাতা দ্রিং চাম শিক্ষক সার তো জের না স্টংচিং না জিপকিয়ার গুপচিক চোসি গাতা লে না তাক সারতে নক রূপ সোলার কার্গিল আছে সে নিউ রিও দোকালে আছে বাঙাতা গাজুক শিখতে গা এডভার্টাইজমেন্ট মাছা জুনা ইয়া তালো চোসি খোঁ সামা আর তাক দুক তে না জিপগিয়া চুকশিক চোসি খোঁ অ্যাপ্লিকেশন দুক তে না আঙাতা নিপগি চোসি মানে খোঁ ইনস্টল মাছ তো কালে ইনা আঙাতা গেম্পো জুনা ড্রিং ছাপে আঙাতা জুং ছোস না ইয়া সাবসিডি ইনা লে কার্গিল চামা আঙাতা ফান তোসু জের না করোর চুকসুম চোসি আঙাতা সাবসিডি জুং ইস্তাংস না আঙাতা ইনা আঙাতা চামশিক ইনস্টল চুরু তেনে আঙাতা ইউটি ছোস না টুক না ফেচ চোসি আঙাতা ইউটি ছোস না সাবসিডি আঙাতা মি সামা ফান দেন কালে
1: আঙাতা লাসি
0: লাদাসি মি সামা সাবসিডি সাবসিডি তাংস দেন তা ইউটি জেন
1: কাসাস কিস কিস দিনবে নাং তা তো নিয়ম পো দিন ইরা ইয়াং আতা মিমাং স্কুল লা কাজুক শিক মলিন কা সঙ্গা তা গামিউল পাং মল লা মিমাং স্কুল তেছুম মানা মাছকে দা কারু আতা দাসা ইরা জুকান মুচ লা আতা নাসা চুলাম সা ইয়ো তেনো তেমুনি কাশকে দে জাং জাং তেনি ইমুনি স্কুল লা জিপসাল জাচে তো কাজুক শিক মলিন জে জুনা আতা মিমাং স্কুল ইয়াং মি চিজে লা মেন চিবা দা তো জুকানি জালতা ও মাতা ইয়াং মিস চিজে না তেবে কা আতা ইয়াং তাতা চসে না জুকস্তান কান জং দপা তেবে লা কাজুক শিক মলিন কাছা
0: আচ্ছা মিমাং লাং ই ইউ জুয়া জন্তা ইসকিম পো মাপ
2: আও আতা ওয়েন্ডার সুই মা আর খেয়ে দুগুলো সু খেয়ে আর খেয়ে দু তো নেজার আজ খো টি গোছ কি ব্রেন্ড সামা দশা মিমা পে ইঞ্জুলো কি ব্রেন্ড খাচি টাকো কিয়া খাচি জুগ তেও মানি মে কিয়া আতা পোর্টালিকা আজি ডিপার্টমেন্ট নিজ জুম ছোস না এল এম এম লিজ এপ্রুভ লিস্ট অফ মডিউল এন্ড মডিউল ইউ কিয়া ওতে নাংকো গা পুরা মানে রেগে চোসিং আতা মডেল সামা ফিক্স কিয়া সামা 25 লং ইস্যুর সাঙ্গা চোসিং আতা লাইভ ইউত কিয়া
0: পেট্রোল ডিজেল গোরমাল ইভি ইউজ মানসা ইলেকট্রিসিটি ইন্না সোলার সামবে না খাচা নিচে চোখা ইনা লাদাসলা নিমা ছাত মাপ নহালা জেসে কি গ্যাগারি না ইরেডিয়েন্স ইউরোপ হালা নিমে আদান ছাতপো তো গ্যাগার লাদাস না মানে মাপ জের পাকিস্তানলা চিকপা ই সিলমোর পাঙাদা ইনভার্টার এফিসিয়েন্সি বাড়িয়ে ছাড়ুগত তেনা ফিয়া ইয়ে সামা ইন্না জুয়া জুন ইন্না

0: ngaji akashvani leni jwenjik tain kasita tu sat sapek stingne ladakh sana nachul yang te stingne del shat sana za
1: skyang chak choskul sokte chosne choskul khapta chiza melje ches sum chu sokshik yana sakal zave chespa chunga tuschen sumjom khatpar chani jaga skyang chak choskul sokte chosne bazgo exmen cultural and welfare society tang bazgo gamyuli gobar suspe yulmi chame tadi gi ka bazgo chesge mane khatpar chanla jak chigi skyang chak tadi ja chesi no taldan mi mang suji i jaga skyang chak phulash ko do yodna melje ches ni shur sar gi pito chu chu ji pa chak pa shenam tharpalinga rana chan gun sal go steno yamane chichok dor ge gyute skyang chak choskul sokpe de সোসিনা রানাছানগুন সালনাং দেখছে সিনো স্ক্যাং ছাগা রিংসলা তাদান মিমাস গুনলা দোন তাং তাং স্ক্যালিন ডিটারিক জাতীয় জুড়ুক।